ভবানি চিনে চেরে রঘুনাথলে সবারিলে ইয়ো ভনে কো ভনি মাছা কচ্ছব চলদাছন কমলকো সবগির চকে সরতা কেশ।